বৃন্দা হোনা লাগো তো ভন্দা অগাড়ি রাভানা গো ভনে দেখি দশ কুল সখিয়ে ছোরা ভয়ে নাতি ভয়ে ভাই ভয়ে দাদু ভাই সব পাইছি দিয়ে অনে লাস্টা ভনে রাবণ রামকো নারায়ণ।